वेलकम बैक ट्यून को जिन म्यूजिकल यो 100.4 आकाशवाणी एफएम रेनबो कडक दिल से दिल तक रेडियो हम सबर सागर अच्छा आपन सहित सो चलची मधेसा फ्रेंड्स दुनिया रे अनेक देश अछि किंतु भारत रो परिचय किछि अलगा काई किना एठले केवल लोक नहि एठले भाषे संस्कार एठले केवल परंपरा नहि एठले भाषे भावना ভারতীয় সংস্কৃতি আমাকে শিখায় মানুষ হওয়ার পূর্ব ভাল মানুষ হওয়া নিহতি দরকার ঘরক অতিথি আসলে হসিকি আমি স্বাগত করু বড় মান পাদ ছুঁ আশীর্বাদ নেউ দুঃখে থাকা লোক পাখে ছিড়া হো এইসব হচ্ছে আম সংস্কৃতির সত্য সৌন্দর্য ফ্রেন্ডস আম ভারতের প্রত্যেক কিছু কিলোমিটর পরে ভাষা বদলি যায় সত্য খাদ্য বি বদলি যায় পোশাক বি বদলি যায় কিন্তু যা কেবে বদলেনি সেইটা হচ্ছে ভারতীয় মানকর ভাবনা আমি সমস্তে ভারতীয়

0: হ্যালো, আকাশবাণী এফএম রেনবো কটক।
1: হ্যালো শুভ সকাল ম্যাম, নমস্কার।
0: নমস্কার, কে কহছেন?
1: মুনাপন্ডা কটিলা কনাপুর জগতা সিংহপুর কৌলি।
0: আপনার স্বাগত জনাওছি। কোণ কহবে আজ শেষ কলর হিসাবে আউ টপিক সম্পর্কে?
1: দেখুন সময় তো নির্বন্ধ মু করিকি চালে, কিন্তু মু কোণ প্রত্যেক কাম মোর থাকে, কিন্তু মু দুই তিনটা কামের কম্প্রোমাইজ করতে, শোবা খাইবা গাধেবা সকালে উঠিবা রাতে শোবা খাইবা পিবা, ইয়ে দুইটা তিনটা কাম কেবে কম্প্রোমাইজ করেনি। কেন আকু যদি মু ঠিকঠাক রাখুছি তাহলে মো কেবে অসুবিধার পড়েনি, কেন মু প্রত্যেক কামের কিছু 10-15 মিনিট হাতে রাখি থাকে। কেন হাতে রাখি থাকে, কেন বাই চান্স কত সময় তো সমান না থাকে, কত কে বন্ধু বান্ধব হঠাৎ আসি পৌঁছি দেবো, ওটা অর্জেন্ট কিছু কাম তো কি কার কোণ হয়েযিব, কিছু কাম বি পকাইবা বাধ্য হয়ে যায়। কেন দেখুন আপন গোটে কামের বাহাতে হঠাৎ কার বন্ধু বান্ধব গোটে খবর আসি পৌঁছলা যা পড়ে, সে কাম নিশ্চিন্ত বন্ধ করে আপনার যা, কেন অর্জেন্ট দেখা পড়ে কোনটা এপর্যন্ত অছি কোনটা নাই, কেন কাম ভিতরে আমি দেখবা পড়ব প্রকৃত কেউ কার্যটা আগ করে কোটা পথ কলে চলবে, মু সেইটা ভাবিকি আজ পর্যন্ত ঠিকঠাক ব্যালান্স করে চলছি, কোণী জায়গায় মু অসুবিধা পড়েনি।
0: বাহিয়া, প্রকৃতরে কো কাম আগে কলে হব, কোটা টিকে পছরে কলে কিছু অসুবিধা হবনি, এসব আমি হি স্থির করে করিবা কো পড়ি থাই।
1: নিশ্চিন্ত, কারণ সময় ভাবলে সাহায্য এনে কেতলে বাই চান্স আপন যাওতেন বসরে কোনটা গাড়ি দুর্ঘটনা হেটালে কোন ট্রাফিক ট্রাফিক জ্যাম হেলা, নিশ্চিন্ত অধঘন্টা ঘন্টা সেটি সময় নিশ্চিন্ত রহ, বিকল্প ব্যবস্থা করিয়া পড়িব,
0: কারণ
1: সবরে ঠিক সময় নথায়, তেমনি মু আজ পর্যন্ত ব্যালান্স করি
0: বহুত বঢ়িয়া সুন্দর ভাবে আপনার কথা কহিলে সময় অনুসারে
1: কথা কই যদি অনুমতি দেবে আপনার আগর বহু অধিকা কল নতুন এবার গীত অধিকা দেন কল নতুন কম, আপনার টিকি অধিকা কল নিতে, আপনার এত মূলরে মু প্রোগ্রাম শুনেদেলি বহুত কল আপনার নতুন, সবুড় হাইস্ট কল আপনার লা, কিন্তু এবে মাসে হল পুরা কমি গলা।
0: আচ্ছা, আজ কিন্তু বহুত কল নেইছি মু,
1: নেইজন তাপরে অযথা টপিক সময় বরবাদ করছেন কিছু সতা, কেন আমি টপিক আলোচনা ইয়ার সাইড টপিক সময় বরবাদ করছেন বহু শ্রোতা।
0: তবে কিছু নূয় নূয় শ্রোতা আমার সাথে যোড়ি হচ্ছেন, সেমানক বি মানে তাঙ্কু বি আমি টাইম দেবা,
1: সেটা ভাল কোজন এই পুরোনা সেটা কোজন দেখিলা কি ইয়ার সাইডে কপি সময় বরবাদ নছন্দি, তাকে আমি আগর আর জনে কল করতে তারপর আর জনে তো অবদতা কপুজন না।
0: ওকে ওকে, আপনি এত সুন্দর মত রাখিলে আপনাকে ধন্যবাদ,
1: রাহুতে নমস্কার।
0: নমস্কার
2: নমস্কার সুনিতা, কেমিতি আছো? আউ আজি এঠি কেমিতি?
3: নমস্কার দিদি, আজি মো ঝিও কো 14 বর্ষ পুরিলে তো তারি পাই উপহার নবাকু আসিতিলি।
2: অনেক অভিনন্দন, কিন্তু এবে উপহার সহিত তাকো HPV টিকা মধ্যে দেই দিও, এহি টিকা আমো ঝিও মানঙ্কু সার্ভাইকাল ক্যান্সার রে রক্ষা করি থায়, এবং আমো সরকার এহা কো 14 বর্ষের ঝিও মানঙ্কু পাই সরকারি স্বাস্থ্য কেন্দ্র গুড়ি করে সম্পূর্ণ মাগণা করি দেইছন্তি, মো ঝিও কো টিকা দেই মু এবে সেইটু হি আসিলি।
3: টিকা নবা পরে কিছু অসুবিধা হেলা কি?
2: না না, কিছু অসুবিধা হয়নি, তুমি মধ্য আজি হি নিজ ঝিও কো HPV টিকা দেবা পাই ভ্যাকসিন পোর্টাল ইউ উইন রে পঞ্জীকরণ করি নিও।
3: ঠিক আছে দিদি।
4: ভারত সরকার সার্ভাইকাল ক্যান্সার রক্ষা পাইবা পাই 14 বর্ষর ঝিও মানঙ্ক টিকাকরণ কো সরকারি স্বাস্থ্য কেন্দ্র গুড়ি করে মাগণারে উপলব্ধ করাইছন্তি, আজি হি www.un.mohfw.gov.in কো যাই HPV টিকাকরণ পাই পঞ্জীকরণ করন্তু। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা সরকার।
0: এইটি সরি যাইছি টেলিং লাইভ চিটচ্যাট, আপনাকে পুনি থরে স্বাগত জনাওছি রেনবো SMS প্রোগ্রাম কো, যো প্রোগ্রাম রে মু কহুতলি সময়র কথা 10টা ঠু আরম্ভ করি 11টা ভিতরে যো মানে মেসেজ করিবে কেবল সেই মানকর গীত হি আমি প্রোগ্রাম রে সামিল করিবু, সময় অনুসারে আমি যদি দেখিবা আগরু যো মানে মেসেজ করুছেন একদম 5:53 রো স্টার্ট করে দেউছেন মেসেজ করিবা, কেতে মেসেজ আমি নবু অনেক পরিমাণের আপনার সহ যোড়ি হওয়াকে চাহুচান আপনার বহুত বহুত ধন্যবাদ, কিন্তু টাইমলি দেখুন মানে SMS প্রোগ্রাম 10টা-11টা সেই সময় ভিতরে যে আমাকে SMS করবে তাঙ্ক গীত হি আমি প্লে করিবু এই প্রোগ্রাম মাধ্যমে।

0: আরে কবিতা, ভালো লাগিলা যে তুমি আয়ুষ্মান আরোগ্য মন্দির কু সার্ভাইকাল ক্যান্সার পরীক্ষা পাই আসিছ।
1: দিদি, মো ঝিও হি মতে এতি পাই প্রোৎসাহিত কলা।
0: আরে বা, তম ঝিও তো বহুত স্মার্ট। ঝিও, তমকো কেতে বর্ষ?
2: মতে 14 বর্ষ।
0: এবে আপনকো নিজ ঝিও কু সার্ভাইকাল ক্যান্সার রক্ষা করিবা পাই টিকা দবাকু আনিবাকু পড়িব।
1: কোন ক্যান্সার পাই বে টিকা আছি?
0: হ্যাঁ, এহা এপরি এক ক্যান্সার যাহাকো HPV ভ্যাকসিন মাধ্যমরে প্রতিরোধ করা যাই পারিব।
1: ধন্যবাদ দিদি।
0: নিশ্চয়। নিজ ঝিওকো HPV টিকা দেবা পাই ভ্যাকসিন পোর্টাল ইউভিন রে পঞ্জীকরণ করিবাকো ভুলিবেনি।
3: ভারত সরকার সার্ভাইকাল ক্যান্সার রক্ষা পাইবা পাই 14 বর্ষর ঝিওমানঙ্ক টিকাকরণকু সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুডিকরে মাগণারে উপলব্ধ করাইছন্তি। আজি হি www.un.mohfw.gov.in কু যাই HPV টিকাকরণ পাই পঞ্জীকরণ করন্তু। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ, ওড়িশা সরকার।
4: পুনতর আসিগলি বন্ধু, এতর জয়দেব সহ মিউজিকাল ডে কু এনজয় করা পাই রয়েছি। ঢের সারা গপসপ গপসপ মানে আপনার সহ গপসপ করা, আপনার সহ চর্চা করা কার্যক্রম আজ চর্চারে। আপনার মনর কথা, আপনার মনর ভাবনা, চিন্তা, চেতনা আম সহ শেয়ার করবে আপন গোটিয়ে SMS মাধ্যমে। হ্যাঁ, সেইপা আজ আপনার রয়েছে টপিক, ছাত্রছাত্রী কেমিতি কাটিবে সমর হলিডে। ছাত্রছাত্রী কেমিতি কাটিবে সমর হলিডে, মোবাইল সাথে না বই সাথে, খেলকুদরে না পুরোনা অভ্যাস, মানে পুরোনা প্র্যাকটিস পাঠপড়ার অভ্যাসে কেমিতি কাটিবে ছাত্রছাত্রী সমর হলিডে। কোণ রয়েছে আপনার পিলাঙ্ক প্রতি দায়িত্ব কর্তব্য, আপনার পিলাকে সমর হলিডে কেমিতি আপনার তৈরি করবে বা তাকে খেলবাকে বুলবাকে ছাড়ি দেবে, কোণ করবে সে কথা আমাকে লিখে পঠান্তু গোটিয়ে SMS মাধ্যমে। আমাকে SMS করা মোবাইল টাইপ করতু FMRC স্পেস দিও, নিজ না লিখ, ঠিকা লিখুন, আপনার মতামত লিখি আম নিকট পঠাই দিও। আম নম্বরটি হল 09495963210। আপনার মধ্য হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনার মেসেজ পঠাই পারবে, সেইপা আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 8895254200। আউথরে কুচি নম্বরটি, আমার হোয়াটসঅ্যাপ নম্বর হল 8895254200। আও আম SMS করিবা নম্বর হল 09495963210। তো ডেরি নকরি ফটাফট পঠাই দিন আপনার মেসেজ, টিউন করতানো 100.4 আকাশবাণী FM রেনবো কটক, দিল সে দিল তক।

বল বল বন্দে জননী, সেই জননী জন্মভূমি স্বর্গাদূপী গড়িয়সী, সেই মা সমান সেই সেবিকা মানে যে মানে সেনার জবান মানকর সেবা যোগাই আসুচন্তি, স্বাস্থ্যগত সমস্যা সময়রে সেমানকু সেবা যোগাই আসুচন্তি, যে মানে দেশ সেবা করুচন্ত, দেশ পাই জাতি পাই আম এ মাটি মার সুরক্ষা পাই নিজকে উৎসর্গ করে দিয়েছেন্তি, সেই মানকর স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি বেলে যে মানে সেবা যোগাই দিয়েন্তি সেমানে হচ্ছেন্তি সেবিকা বা নর্সিং সেবার অধিকারিণী মানে, সেনারে বি অছন্তি সেই নর্সিং সেবার অধিকারী, শরীর অছি মানে স্বাস্থ্যগত সমস্যা বি রয়েছে, আমি সাধারণ নাগরিক মানক পরি সেনার কর্মচারী অধিকারীঙ্কর বি স্বাস্থ্য সমস্যা রয়েছে, সে যুদ্ধক্ষেত্র হোক অবা জলবায়ু জনিত অন্য সমস্যা হোক, নিয়মিত কার্য সময় হোক, জবান অধিকারী ও সেমানক পরিবারকু স্বাস্থ্য সেবা যোগাই দেইথাই সেনা হসপিটাল বা আর্মি হসপিটাল, এই হসপিটালর ডাক্তার কর্মচারীঙ্ক সহ রইথান্তি নর্সিং সেবার কর্মচারী, স্বাস্থ্য সেবারে নর্সিং সেবা এক অনন্য সেবা, তেমন সবু সাধারণ হসপিটাল ভি এখানে মধ্যে নর্সিং সেবার থাকে অনেক অধিকারী। ভারতীয় সেনার নর্সিং সেবা যা মিলিটারি নর্সিং সর্ভিস বা এমএনএস কুযায়, ভারতীয় সশস্ত্র বাহিনীর এক অবিচ্ছেদ্য অঙ্গ, এক সম্পূর্ণ মহিলা অধিকারী বাহিনী। এই মিলিটারি নর্সিং সর্ভিসর অধিকারী মানে যুদ্ধ সময় কিংবা শান্তি সময় সেনা ডাক্তারখানার সৈনিক ও সেমানক পরিবারকু চিকিৎসা সেবা যোগাই দেইথান্তি, যুদ্ধক্ষেত্রে আহত হইতবা জওয়ানমানকর যত্ন নেওয়া এমানকর প্রধান দায়িত্ব।

টিউন করিছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটেক দিল সে দিল দেখ। তবে যে এপ্রিল মে খরা দিন স্টার্ট হয়ে আমি সমস্ত কথা হো যে খরা সময় কোণ করা উচিত কোণ করা উচিত নুহে কোণ কোণ জিনিস প্রতি সজাগ রহিবা উচিত টান খরার কেমিতি রক্ষা পাইবা ঠান্ডা জায়গা খোঁজু কিন্তু কেবে চিন্তা করেছেন কি পৃথিবীর এমিতি বহু জায়গা আছে এমিতি বহু শহর আছে যে লোক মানে টিকি সূর্য কিরণ পাই বর্ষ বর্ষ অপেক্ষা করতে পৃথিবীর বহু স্থানরে প্রকৃতির নিয়ম অলগা সব জায়গার আপনার দেখবে মানে এমিতি বি ছোট উদাহরণটা দেবি আপনার ঘরে গোটে টাইপ র মানে পাগ রহুথিব আপনার রিলেটিভ ঘরক যাবে পাগটা সেটিকে অলগা হয়ে যাব অলগা জেলা কিংবা অলগা রাজ্যের বি যদি রহুথিবে তবে ভাবন্তু তো পৃথিবী এত বড় গোটে গ্রহ সেটি অলগা অলগা জায়গায় অলগা অলগা কেমিতি পানিপাগ হবনি কেমিতি মৌসম হবনি অলগা অলগা সেটি মানে সেসব জায়গার যেটি সূর্যকিরণ বহু অল্প আসে সেসব জায়গায় সূর্য উদয় হওয়া গোটে পর্ব ভি সেটি সমস্তে পর্ব।

0: ট্যুন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল দেখ নম্বর 0671230315 রে কল করে শেয়ার করে পারবে কেবে কোন অজানা ব্যক্তি সাহায্য পাইছেন বা অজানা ব্যক্তি সাহায্য করেছেন কি হ্যালো
1: শুভ সন্ধ্যা সত্যপ্রাণ নমস্কার
0: নমস্কার কে কোথলে কোডু কোথলে
1: মো মনে বন্ডা কোটিলা তমাপুর দবসম্পুর কোথলে
0: আজ্ঞা কোন তো টপিক বিষয়ে
1: দেখ টপিক বন্ধ কাজে গোটে বহুত দিন তল ঘটনা 1996 জানুয়ারী মাস 22 তারিখ সোমবার পটে বাটে যাচ্ছি গোটে হ্যান্ড ব্যাগ পাইলি সেটি পড়েছিল দেখ মনে পড়েলা ওলাই পড়লি ওলাই পড়লা দেখলা তাতে 22,000 টাকা আছে দুইটা কানফুল শঙ্খা সব আছে বোধ তা বাপা বোধ কোন জিনিস বাহার করে বোধ জিনিস খেলিছি টঙ্কা ভর্তি মু তাকে উঠেলি উঠেলা বোধ মু চিন্তা কলে জিনিস যে যার পড়ছে তার বোধ কিছু বাহার বাহার তার মতো বহুত লোক কলে তু পাইছু তোতে ভগবান দিয়েছেন এ টঙ্কা তু নেই যা ঘরে মু কলে না নেবেনি কম করি মু কলে মু অপেক্ষা করে যদি কে খোঁজু তো দেবি নহলে মু দেখি কম করি আর কিছু দিন দুই তিন দিন অপেক্ষা কলি সে এরিয়ার লোক কে আইলেনি কি কে খোঁজু না তারপরে মু গোটে চিন্তা কলি আকু যা হলে সে লোক পাখে কেমন পৌঁছ তারপরে নাকি যা মু থানা দেলি পাখাপাখি 18-19 দিন বাদে যা সে লোক খোঁজি খোঁজি আসি থানারে যা কেন পৌঁছলা যা পাইকি বহুত খুশি হেলা তারপরে মতে বি ডকে পঠেলে মু ঠিকানা দিয়েছিলি যা সে লোক পাইলে এত খুশি হেলা মু চাইলে রক্ষি দিয়েছিলাম কিন্তু মু চিন্তা কলি যার এ ধন মনে যে যার তা ধন পাইয়া তা ভগবান দিয়েছেন তার ফেরা আর সেইদিন গোটে আজ পর্যন্ত সম্পর্ক লোক বহুত খুশি হেলা আর সাংসে মতো 1,000 টাকা দিয়েছিলাম কল না এর মোর কিছু অধিকার নাই আপনার ধন পড়িয়াছে মু কে পাইলি এটা মোর কিছু বাদ দিলে আপনার ধন পাইছেন সেটা মতো বহুত খুশি লাগে মু 1,000 টাকা দিয়েছিলাম রখিলিনি বাধ্য টঙ্কা 500 রখিলি আর দেখুন জানুয়ারি 6 নম্বর আজ পর্যন্ত সাংসাম কন্ট্রাক্ট অছি আজ্ঞা মানে প্রকৃত চিন্তা করা তার যে জিনিসটা আমার আমি তার যেকোন জিনিস পাই আমি নেই সে লোক যদি আমি ন পাউছে সে খোঁজি খোঁজি আসে আমি ন পাউছে কি যদি খোঁজুছে তা জিনিস দেওয়াটা ভালো নহলে সবুঠ সুরক্ষিত স্থান থানা দেওয়া আজি নহলে কালি সে লোক নিশ্চিন্ত পাইবে আর তা মো আশীর্বাদটা খুশিটা ধর সেইটাই আমার সবুঠ বড় আশীর্বাদ আর সে ধন তো ইয়ে ধন কিছু না তা আগে জনে হসিলা খুশি হলা আশীর্বাদ গলা বহুত খুশি লাগলা মতো বয়স এত 18-19 বর্ষ হয়েছিল না আজিকালি দেখো তো তাইলে নেই পকেটে পুরে রখি দেখছি জানতে অজানতে সমস্ত সাহায্য করা গোটে মানুষের কর্তব্য এটা
0: ঠিক আছে থ্যাংক ইউ আপনার মতামত পাই রাউজি মা কাকে পাচ্ছে না আপনার খুশি হলে ভালো থাকে না আজ আপনার মনটা ওটে রাখি দাও রাউজি নমস্কার নম্বর 0671230315 রে আপনার বি কল করে কি জনাই পারবে আপনার মতামত

অনুষ্ঠিত হয়ে যাইছে। শিবিরে দেওমুক্ত আইনি সহায়তা নম্বর 1500 বিষয়ে জনসাধারণ সচেতন করা যাইছে। ঘরোই হিংসা, মহিলা সুরক্ষা, শিশু অধিকার এবং সাইবর অপরাধ আদি আইনি সংক্রান্তীয় পরামর্শ পাই এই নম্বরে যোগাযোগ করা জেলা আইনি সেবা প্রাধিকরণ সচিব অঞ্জলি মচকন পরামর্শ দিয়েছেন। নুয়াপড়া জেলা খড়িয়াল ব্লকস্তরীয় আইনি সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাইছে। কার্যক্রমে রাজ্য মহিলা কমিশন সদস্য মুক্তা সহুবগ যোগদে মহিলা কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত আলোচনা করে। কেন্দ্রাপড়া জেলাপাড় সম্মিলনী কক্ষে জেলার চালুথিবা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলিকর অগ্রগতি সংক্রান্ত এক সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছে। বৈঠকে জেলাপাড় রঘুরাম আর আয়র অধ্যক্ষতা করে প্রকল্প কার্য অগ্রগতি সমস্যা ও সমাধান সংক্রান্ত আলোচনা করে। গুজরাটর অহমদাবাদে আয়োজিত হওয়ার রাজ্যগোষ্ঠী ক্রীড়া 2030 পূর্ব ভারতীয় ক্রীড়া প্রাধিকরণ এসএআই পক্ষ দেশব্যাপী জনসম্পৃক্তি অভিযান আরম্ভ হয়েছে। খেড়ুয়াল মনোভাব, সৃজনশীলতা এবং যুব অংশগ্রহণ প্রোৎসাহিত করার লক্ষ্য নিয়ে এই পদক্ষেপ নিয়েছে। অভিযানের অংশস্বরূপ অংশগ্রহণকারী রাজ্যগোষ্ঠী ক্রীড়া 2030 মশাল ডিজাইন প্রতিযোগিতা, সিডব্লুজি রিল চ্যালেঞ্জ এবং কুইজ্রে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা পাই মাই ভারত পোর্টাল উপভোক্তা খোলা রয়েছে। যুবপিঢ়ি মধ্যে উৎসাহ, সৃজনশীলতা ও জাতীয় গৌরবর ভাবনা সৃষ্টি করে রাজ্যগোষ্ঠী ক্রীড়ার সফল আয়োজন সামূহিক প্রোৎসাহন প্রোৎসাহিত করা এই তিনোটি পদক্ষেপর মূল উদ্দেশ্য। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আসন্তা 48 ঘণ্টা মধ্যে আহরি ঘনীভূত হয়ে সুদৃশ্য লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্তা 24 ঘণ্টা মধ্যে বজ্রপাত সহ বর্ষা হওয়া নিয়ে 21টি জেলা ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষ সতর্ক সূচনা জারি করা। লঘুচাপর প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানের আসন্তা 7 দিন পর্যন্ত বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। টিটলাগড়ে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস এবং পারাদ্বীপে 33.2 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যাইছে। অন্যপক্ষে চলিত সপ্তাহ শেষ আড়ক দক্ষিণ বঙ্গোপসাগর, আন্ডামান সাগর এবং আন্ডামান ও নিকোবর দ্বীপপুঞ্জর কেতক অঞ্চলক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হওয়া নিয়ে পাগ অনুকূল থাকা পানিপাগ বিভাগ পক্ষ অনুমান করা যাইছে। জাতীয় শিক্ষানীতি 2020 মাতৃভাষা, ভারতীয় জ্ঞান পরম্পরা এবং নবসৃজনকু সরকার প্রোৎসাহন দেউছন্তি কহিলে কেন্দ্র শিক্ষামন্ত্রী। নিট, ইউজি, সানি পরীক্ষার তারিখ আগামী 10 দিন মধ্যে ঘোষণা করা নিয়ে এনটিএ মহানির্দেশকঙ্ক সূচনা। প্রধানমন্ত্রী গ্রাম্য সড়ক যোজনায় উৎকর্ষতা পাই জাতীয় স্তরের ওড়িশা পুরস্কৃত এবং রাজ্যগোষ্ঠী ক্রীড়া 2030 পূর্ব দেশব্যাপী আরম্ভ হয়েছে জনসম্পৃক্তি অভিযান। আঞ্চলিক সংবাদ আজ এতিকি।

শুনছি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সেই দিল দেখ গীতরে মিতরে সুদীপ আয়েশা আপনার পাখে আর পরবর্তী গীত যেউথিপাইঁ পাইছেন কুমার শানু ফিল্মফেয়ার আওয়ার্ড সেটা হচ্ছে 1942 এ লভ স্টোরির গোটে বিউটিফুল রোমান্টিক গীত ইয়েস বিন্দু বিনোদ চোপড়াঙ্কর এই বিউটিফুল ফিল্ম যাহাকু লিখিছেন সঞ্জয় লীলা বনশালী শিব কুমার সুব্রহ্মণ্যম বিধু বিনোদ চোপড়া এবং ডায়লগস লিখিছেন এর কামনা চন্দ্রা ফিল্মে আমি দেখিছু অনিল কাপুর মনীষা কৈরালা জ্যাকি শ্রফ ড্যানি চানি এবং প্রাণকু ফিল্মটি রিলিজ হয়েছিল 1994 মসিহা জুলাই 15 তারিখের ইয়েস তবে এই ফিল্মর গোটে রোমান্টিক বিউটিফুল গীত পাইছেন কুমার শানু নেক্সট ফিল্মফেয়ার আওয়ার্ড এই গীতটি লিখিছেন জাভেদ আখতার এবং মিউজিক্রে সজাইছেন আর ডি বর্মন

জাতীয় শিক্ষানীতি 2020 মাতৃভাষা ভারতীয় জ্ঞান পরম্পরা এবং নবসৃজনকু সরকার প্রোৎসাহন দেউছন্তি কহিলে কেন্দ্র শিক্ষামন্ত্রী। নিট ইউজি সানি পরীক্ষার তারিখ আগামী 10 দিন মধ্যে ঘোষণা করা এনটিএ মহানির্দেশক সূচনা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার উৎকর্ষতা জাতীয় স্তরের ওড়িশা পুরস্কৃত। পুরী শ্রীমন্দির ভিতর রত্নভণ্ডার গণতিমূর্তি আজ মধ্যাহ্ন ধূপ পরে পুঁ থরে আরম্ভ হয়েছে। গতকালঠার আরম্ভ হয়েছে গণতিমূর্তি কার্য চলিত মাসে 9 দিন ধরে চলিব। রোগী সেবা লাগি নর্সমানকর কঠিন পরিশ্রম সমর্পণ ভাবক সম্মান জনাইবা উদ্দেশ্যে আজ আন্তর্জাতীয় নর্স দিবস পালিত। চলিত বর্ষ সেবিকা দিবসর বার্তা রয়েছে আম নর্স আম ভবিষ্যৎ, নর্সঙ্কু সশক্ত করিবা জীবন বঞ্চাইবা। রাজ্যগোষ্ঠী ক্রীড়া 2030 পূর্বর দেশব্যাপী আরম্ভ হয়েছে জনসম্পৃক্তি অভিযান। রাজ্যের স্বাস্থ্যসেবাকে সুদৃঢ় করা এবং গুণাত্মক চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করা লক্ষ্যে আজ ভুবনেশ্বরঠারে বিভাগীয় কমিশনর তথা শাসন সচিব অশ্বতী এস অধ্যক্ষতায় এক উচ্চস্তরীয় সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত। গৃহনির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রী ডক্টর কৃষ্ণচন্দ্র মহাপাত্র আজ সম্বলপুরঠারে বিভিন্ন উন্নয়নমূলক কার্যর সমীক্ষা করা সহ বণ্টন কলে সহায়তা এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ আসন্তা 48 ঘণ্টা মধ্যে আহরি ঘনীভূত হয়ে সুদৃশ্য লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শ্রোতা বন্ধু, ভঁরি যাত্রা, এই ভঁরি যাত্রা দিন নরেন্দ্র পোখরীর সৌন্দর্য ন কহিলে ভাল। চারিআড়ে দীপর আলোক, ভক্তঙ্কর হরিবোল হুড়হুড়ি, পাড়ে পড়ুথিবা চন্দ্র আলোক, আউ মঝিরে মঝিরে দোলি উঠুথিবা নৌকা। বন্ধু, সেই দৃশ্য সেই মুহূর্তরে লাগে ভক্তি হি সবুঠু বড় সুখ। কথা হব আগকু, কিন্তু সময় বর্তমান ভক্তি সঙ্গীতর কার্যক্রম অর্ঘ্যথাড়ি আউ কে সুন্দর ভক্তি গীতর শুণুথান্তু আকাশবাণী এফএম রেইনবো কটক 100.4 দিল সে দিল।

আজি আমি সেলিব্রেট করছো জাতীয় প্রযুক্তি বিদ্যা দিবস কো দেশের প্রযুক্তি বিদ্যা এবং বৈষয়িক জ্ঞানকৌশল ক্ষেত্রে বিশারদ গবেষক এবং যন্ত্রী মানকৰ অবদান এবং উপলব্ধি কো স্বীকৃতি দেবা পাই এমিতি গোটে দিবস পরিকল্পনা করা যাইছি। 25 বর্ষ তলে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীযুক্ত অটল বিহারী বাজপেয়ী পোখরান পরমাণু পরীক্ষণ কো স্মরণীয়।

অনদেখা করতনি হালকা ভাবে নিয়ন্তনি এটা হৃদঘাতর যন্ত্রণা হয়ে পারে তেণু তুরন্ত ডাক্তরঙ্কর সহিত সাক্ষাৎ করন্তু ডাক্তরঙ্কর পরামর্শ নিয়ন্তু।

আজ কলাকার আমি এমি জন অভিনেতা সম্পর্ক চর্চা করা যা বলিউড পর্দার দেখা কিণি দর্শক হৃদয় হৃৎকম্পন সৃষ্টি হয়ে থাকে তা অভিনয়ের যাদুরে বিমুক্ত হয়ে পড়তে দর্শক সড়কর মহারাণী হুঁত কি আঁখের ইন্সপেক্টর প্যারেলাল এমতি ভিন্ন ভিন্ন চরিত্রের দর্শক ঢের সারা খোরাক যোগাই থাকে বলিউডর সেই দমদার কলাকার হলে সদাশিব আম্রপুরকর সদাশিব জন এমিতি নিখুণ অভিনেতা লে যে কি হিন্দি ও মারাঠি ফিল্মে ১৯৮৩-১৯১৯ যায় সবু প্রকার চরিত্রের নিখুণ ভাবে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা হাসল করে